0: قال رسول الله صلى الله عليه وسلم ما ملأ آدمي وعاء شرا من بطنه فإذا كان لا محالة فاعلا فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে বান্ডাপুরে নুবা কামবারে আদমগে দরিয়া ফুরা কামগে নুবয়ে ফহে কোম্মেহেন গিনান কাম বেজ্জনামা ফহে এনা কেউমা তিমবা কোলা এব্বয়ে আদি এনাগে বুইমা তিমবা কোলা এব্বয়ে আদি এনা নেওয়ালুমা তিমবা কোলা এব্বয়ে এবহি বান্ডু ফুরিগে নেওয়ালুমা দতিবা ওয়ার কেউমাই বুইং গিনানু কুরাশ
2: ಮೇ ದಿವೆಹಿರಾಜ್ಯಗಡು ದಿವೆಹಿರಾಜ್ಯಗಡು ಮೆಂದುರು ಬಾರಗಡಿ ಬಾರ ಮಿನಿಟ್ ಗಮಿಗೆ ನೆಸ್ತೆನಿ ಮೇದ್ಗೆ ಮೆಂದುರು ನಮಾದ್ವಗುತುಗೆ ಬಂಗಿಯಾ ಬಂಗಿತುವಾ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

ফাহে তিমান রসগলাঙ্গে হাদ্রতুম এওরেঙ্গে গাতং হাক থেদমগু আহিন্দু এ বাহি থেদমগাগে মোহাম্মদ গে ফান ওডাগে হিন্দু এওরেম বুনু মূসা গে ফান দেব্বি ফদ মুজিজা থেকে একলে গে ফান নু দেব্বি কিবগে হিয়ে মিগে কুরিম মূসা গে ফান দেব্বি ইচ্ছক এওরেম ফাহে কাফির ওয়েফে নুয়ে হিয়ে এওরেম বুনু তাওরাতাই কুরআনকি একথি অনেকচ্ছ বাগিবিরবা দেজাদুকে আদি এওরেম বুনু হামকশরম এইং খোম্মে ইচ্ছক তিমমেন কাফির ওয়ে

ফাহে এমিহকর রিবেতি বেগিম ওয়াদকুম তিমন রসকলাঙ্গ ওয়াদু ফুরব্বা ফাওয়া আদি এ ওয়াদু কুরেবি খামে লিবেনিবি মিহকি দুনিয়েগে দিরুলুমগে ওগুথি উফা তিমন রসকলাঙ্গে এমিহক দিব্যি মিহকা ইফদ মিহিং হিজে দেং কয়ামে দোহং এমিহা ওয়াহুসি হকুবা লিবমা হাদুর কুরব্বা মিহুঙ্গে তরেন্নে।

আদি এওরেঙ্গে হিতাউগা বংহানা খোরা থাকে চাই এওরেম ফাড় খোরা থাকে খালেগে ফানুগে বেরি রসকালাঙ্গে দিন ওডিগেম বেতে।

0: ইলাহ ওয়ান্ত কং হাক গেমানি হামে এখানে আল্লাহ কং এউরেন নাং এঙ্গে নেতে আদি এউরেন আমিল্যাং হদায়গেন উলুন দগুত এউরেন নাং গেল্লি হিঙ্গায়দা নেতে
1: কীরিত কুরআন গদি বে তরজমা এন্দে মে মিগেনেস তিনি সূরাতুল কসাস 30 আব্বন আয়াতুন ফশায়গিন এ সূরাতুগে হাইদ্দিহ ফাসওয়ান আয়াতুগে নিয়েলা তরজমা বিদাল দেবা ফাওনি ডক্টর মোহাম্মদ হানিফ
2: ইংহা 741 নুয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আডিহ নুয়ে মেগাহার্টজ এফএম ব্যান্ড
3: দিবে রাজ্যকে আডু
4: বল সাকল পাবত করি কিহিনত দেনতি তনু এহেন সাকল নেরেন গতে বুন বলা
3: কমে মিহ কবিস পাক কল্লমনি কো নিমুনি কার পাক কুরা জোন গ সাকল সাকল পাক কুরা জোন গ কার দেরাদো
4: কিহা দেরকাম এ দিয়েনো হাম দরমতি পাক কো মিয়ার পাকিন জোন এ বিসনো না
5: পাকিন জোন এতি মা দরকুনো এতা পাক কো কোড় তাংকুলক হিঙ্গালি সমরাঙ্গলু মানে
6: পাক কুরব্বা এহনাস গাভাদা এগগু তা পাক কুরব্বা আদি এহেম মিহু না উন্দগু নুওয়াগু তা পাক কুরব্বা
2: ইংহা 741 নুয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আডিহ নুয়ে মেগাহার্টজ এফএম ব্যান্ড
3: দিবেহ রাজ্যকে আডু

0: রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা ফাবে আসালুল্লাহ আল জান্নাতা ওয়া আউযু বিহি মিনান নার মানে স্বর্গ দেব এবং আদি মিয়ালা দন্নবানি হাম একানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ আদি নরকা গে আযাব সালাম এবং আদি দন্নবানি বেস হাম একানি একালাং গে আশ
1: মেয়ে দেবেহরাজ্যে গাড়ু দেবেহরাজ্য গাড়ুন থিঙ্গাড়ি তিরি সামিনটু গামি গেনেস্তেনে মেয়দগে আসুরু নামাদ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গে দোয়া
2: আল্লাহু আকবার আল্লাহ

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা পাবে, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মানে ইহসান তরিকা মাকি তিবা আল্লাহ দেখে হুরে আলকম কুরা ফাদান একালাং ইয়াং আলকম কুরমে ফাহে তিবায়াং একালাং ফেন্না কামুগা নুবিয়াস একালাং তিবায়া বল্লওয়া বড়িগে মাকান দেনে হুরে আলকম কুরমে।
1: ಮೀದಿ ವಿಹರಾಜ್ಯಗ್ಯಾಡು ಇರೋಸಿ ಹಗಡಿ ಎಕಾವಿಸ್ ಮಿನಿಟ್ಗೆ ಮಿಗಿನಿಸ್ತೀನಿ ಮಗರಿಬ್ ನಮಾದ ಕುತಿಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದುವ.
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 ওয়ান আয়াত কা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আবদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তরকমা ইকুগা আলকান কুরমাশে হাম এ সূরত কে সাদওয়ান আয়াত গা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব ইখলাং কিবায়ং আহরেং গে দীন খালাস কো আহরেং আলকান কুরানি হাম ইখনি মাইন আল্লাহ হাশিব আদি সুমার সূরত গা মাইন আল্লাহ ওয়াহি করে ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহে কালেক ফানু মাইন আল্লাহ গে কিবায় দীন খালাস করাবা ইখলাং গে কিবায় আলকান করাবা শিব ইনসানাগে বাহা আমালু আদি মুদলুং কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কু কুরা কান্তকম গাহিদমং আংগাওয়া আল বাইনা সূরতকে ফাসফান আয়াতগা ওয়াহি কুরাবা ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামে হুনা আমরনুয়ে কিয়ামত দওহুন আল্লাহ পদ্দল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমং অঙ্গবা সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুকা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়ে ব্যামী হুম করে কমে মি হকু নম বেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নম হে ও আমল কুরমতি দেমি হুন নহুশ কমে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কমে